0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
2: শুনতে পাবেন সকাল সাতটার বাংলা সংবাদ।